0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি তা রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস কিতিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিড় পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রিপ সিমেন্ট 64 বছর দৃঢ় মূলদ্বা। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা আশা বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? এই পর্যন্ত এই স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেটিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহিবাই। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরম ফ্রম অ্যালবম শুনে পরবর্তী ক্ষেত্রটি গাইছেন অনুরাধা পড়বাল, সঙ্গীত সরোজ নন্দ।